0: 이런 게 뒷남비 줄입나 직녀마다 누워있으면 존재 직회께 세수율지 가르래도 걸라
1: 존재긴 별지 세수세례나 다 녀마이나 다 랑가 다 태소 대오시다 열마리게라 이나 다 다제 디기 랑다 태소 주두야보다 시디드라라 랑가야보 차송 이나 로다 추다 시호다 랑다 태소 창마 아 드라즈 다 로니 야제 땅조보기 수지 지는 다다팔라 디기 랑가 태소다 추다 로다
0: 아다 참마 차통도 주게라 아 차통도 주다 참마 차송소게라 아 다 마오바다 차샬레나 소소라니 에 디기 땅 조보기 수치다 아 총소기 조레지 교치나 어 마오바다 슬레나 다 총소노라 아 뭐 뭐 갑자 사주게라 아 아 마차 자축하디 주유 나는 대소 내지는 마오바 레카 가지 돌레레나 다 총소기 냠레나리
1: 现在给来个卡里里的嘞，那没事，忙着别给容易个小家的呢，空了空分，哎，冬季给，什么时候他才租给了？
0: 啊，
1: 那是那是。那给哪个当时说什么？他创作的那么一张，俺不记得这创作几十万了。
0: 啊，
1: 给哪个创作的这，若不着家，现在没别，什么都着这里都来给了，体现给他，你我着这，哎，他那是恰都来给了。
0: 啊，他真这些，你怎么样啊？那是创作哪里几多吧？创作哪么来给的这阿有了这边就是。
1: 哪么有给了？啊，创作给哪么来是嘞呢？他咋做进来的？他在哪去创建了几个嘞？那先看啊，就在这手里的，第哪里就是从，他在这创造你给你弄创作给个这地给，咋好的呀？啊，蛮呀，空白的，人家不拉手，技能因为给热度给，哎，他那是咋给？人家不拉是白都来给了。
0: 啊，
1: tanda rungu zungkyo no tiki ngumi rin ni shujia no la tanda tsuidu lage la.
0: Rishya, rishya.
1: Ta te tsovo ta tsaachi le zegi ta jizo kari mangzu tso lakshi ta ngen shu shiko na lakshi loob tanga mangbo yule. Tso ki mangbo ta ya sobcho si na mangbo pa kong la kong per dongju ki chalji ta sobcho tanda zuyo gala.
0: Lesa, ta tanda ngan zui rongzu na jik zai di sonyi mi ka zesri shi na.
1: Ta ki ta la zai pa sile na chu yung ra sile na mamda ta sumchu shibchi tanda ta tse ta tanda zai ki sotu lakala.
0: Ta tuanzai li cha shan diri di di dungwa lmi jik kog di da di di da ya ting saan ki jik sotu da tumbi di di dungwa l tuanzai kyun tom ka zesri na.
1: Tungzi kyun tom ta naha chow sa zuu gala tanda zuu. Ta tuk song si gole na ta jizo kiri tura za bari tura za bi ki tari sondi ti ki ki che chula dhe du na ta shen ta mara li ki ta za tala jizo kiri nāmbā zārvā sīnā tārā sā lēchū kī sūmshū tārā sūgū kēlā tārā sī tū tārā lā tā dībēr sīnā tārā nā chū nī kī kī tār jō kī rā sū ngū mī rī nī shū jā kī tī kī kī tā sā rā sū nū lā tārā sā shū kī hī lē tā khā jā kī kā wō shī rā chū kēlā
0: tā ngā dzū rōng dzū tsa chē tī nyam lē bēn chū jī rī
1: rī kēlā shēn tā rāmbā dzā wū kē rāmbā rāmbā dzō rōng kēmā ngā kē nā rāmbā tī kī kī nyam lī tāndā tsai wū kēlā tā tāsō tsā mā nyam tī sīn tā mā sū jī mā mā wū pā rā tsā chā lē nā nī kī nyam lī tā nā sō lā tēn tī nā sō sō kī lā shī lā tēn tī nā tī kī kī tā chī tō kī rī nyam pā lā sō mā nyā kōng pēr sīn tā sō wā ā chī tā pū sōn sō pō sī tū tā tī kī tō lā shō kī ā chū kī sō shō tāndā tsū kēlā
0: Tā tsa xe di tā nukchū kiong yōng lī xe nē, tā tē mē shū yō mā.
1: Tē mē yō mā rī gāla.
0: Nukchū tī yō pā tī ngō nē ngā yī gyū mē lā.
1: Gāla.
0: Nē sāmbā tsa xe sī ngā tsū tā lō kē yū tī bā tā, yāng chī kī shī kī tsē yū tī bā tā, rō kē sā chā kē tū kī yō rē sā
1: kī. Gāla, ngē mā yī nā tā lī shī pā ngō ngō ā tsā shī kā tsē tā tā sō chū yū tā tā ngō yī gāla. Yī nā nā chī sā nī kī, nā chī chōng chā kī ngā kōng lā, tsōng kā chū tsē nō lī tā tsē rī rī tsōng.
0: ཁྱི དང ར སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང སྲང ས
1: lang gor yuba lang da lu da chue da da zang ma xia tong yuba